আরাধনা কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী সবীর কুমার দাস এবং সস্মিতা মহাপাত্র, গীতিকার শুভনারায়ণ স্বাইন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি।

শ্রোতা বন্ধু, আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রের 103.4 মেগাহার্জ মাধ্যমে। বর্তমান আরম্ভ করছু আজির সুপ্রভাত পুরী কার্যক্রম। কথারে কথারে এমনি কুহযায় যে পুরীর গোটিয়ে বর্ষ কেতে জলদি শেষ হয়ে যায় তা জনা পড়ে নি, কিন্তু সত কহবাক গলে শ্রীজীউ মানকর এ রথযাত্রার অপেক্ষার গোটিয়ে গোটিয়ে বর্ষ এমতি গড়ি চলে। মহাপ্রভু পুঁ থে বড়দাণ্ডকে ওহ্লাইবে, পুঁ থে শুণাযিব সংকীর্তন, ভক্ত মানকর জগন্নাথ নাম ভজন, লোকারণ্য ভক্তিময় পরিবেশ। এ রৌদ্রতাপরে মধ্য

0: এই 30 বর্ষ ভিতরে হজিগলেনি পণ্ডিত রথ শর্মা, পণ্ডিত কেশব রাজগুরু, গবেষক জগবন্ধু পাড়ি, বিতরচ মধুসূদন মহাপাত্র, পণ্ডিত কাশীনাথ পূজাপণ্ডা আউ দেবদত্ত সামন্ত সিংহার হেলে শহ শহ সাহিত্যিক, গবেষক, প্রবচক, গীতিকার, সঙ্গীতকার মানক প্রেরণারে শ্রীজগন্নাথ পুরীরে স্থাপন হয়েছে আকাশবাণী ইতিহাসর সাক্ষী হয়ে এবে এবি বঞ্চি রয়েছেন বয়োবৃদ্ধ প্যারিমোহন দাস।
1: মো মনকু আগে আসিলা পুরী গোটে সবুঠ গোটে ভাল সামাজিক কেন্দ্র এবং ভক্তি কেন্দ্র এবং এটা ভারত বর্ষর গোটে শ্রেষ্ঠ জায়গা। মু দেখিলি পুরীরে গোটে আকাশবাণী না, এটা আমার মনের সন্দেহ হল কেমতি গোটে আকাশবাণী হব। সে মনের চেষ্টা কলি, যে বিধায়ক লে গলি কহিলি স্যার পুরীরে গোটে আকাশবাণী হবনি। সে কে কাই হবনি, নিশ্চয় হব। স্যার কেমতি কোণ করা না, আপনার চেষ্টা করতু। মু সব চেষ্টা কলি, তাঙ্কু গলি, মু কইলি আজ্ঞা কামাখ্যা সিং তো সে বর্তমানে অর্থ ব্রডকাস্টিং মিনিষ্টর, তাঙ্কু ধরলে হব। সে কলে তোমার তাঙ্কর ফোন নম্বর আন। মু সব ঢেঙ্কানাল গলি, তাঙ্ক দরবারে যে গীত গাঁতি নরেন্দ্র বৈদার, তাঙ্কুঠু ফোন নম্বরটা আনলি কামাখ্যা সিং তঙ্কর। ফোন কলে কামাখ্যা সিং তঙ্কু, সে সব কহিলেন মু অমুক তারিখে মু যাচ্ছি পুরী, সরকার হাউসে রহবি, সেইটি মতো দেখা করবে। সেটু আমি দুজন যাক সে তারিখে গলু, তাঙ্কু দেখা কলু। সেটু আসিলা পরে আমার এই যে সুভাষ বাবু ছক পাখে সেটি বণ ছিলা, ঝাউ বণ, সেই জায়গাটা মু দেখাইলি। মু কইলি এই জায়গাটা করন্তু, বেটর হব, সব লোক আসিপারে। হ্যাঁ ঠিক হল, সেটু সেই ঠিক হয়ে ঘর তৈরি হল। ঘর তৈরি তিন বর্ষ পড়লা, পড়লা পরে মু সেটু পেপরের বাহার কলি, ইংলিশ কাগজের বাহার কলি। মু কইলি দেখুন এটা গোটে মানে এটা গোটে অনুষ্ঠান গোটে হওয়া কথা, এটা মাটিরে মিশিলি, কেমতি এটা হব। সেটু মই সেটু কইলে তুমি চেষ্টা কর। মু কইলি হ্যাঁ স্যার মু চেষ্টা করছি। সেটু মু চেয়ারম্যান পাখ গলি, সে সুরেন্দ্র দাস থাকে, সুরেন্দ্র দাস চেয়ারম্যান, তাঙ্কু গোটে দস্তখত আনলি ফার্স্ট সে কলে। তাপরে 5000 সিগনেচর বুলি বুলিকা সহর ভিতরে সেই আপ্লিকেশন দিয়ে লগিকি সুষমা স্বরাজ পাখ পঠালা। সেখানে মহেশ্বর করে লিখিদেলে রেকমেন্ডেশন, যে এমনি গোটে হো, এটি গোটে স্টুডিও হওয়া দরকার, লিখিদেলে। তাপরে সেই লেখাটা আমার দিল্লি পৌঁছলা, পৌঁছলা পরে কিছু দিন পরে গলা পরে সেটু মহেশ্বর কহিলেন কোণ কিছু তো হলানি। মু তাঙ্কে পৌঁছিল যাই, সে কে কিছু তো কাম হলানি, কোণ করা। মু কইলি স্যার আপনার টিকে ফোন করতু, ম্যাডাম অনেক বর্তমানে আমার সুষমা স্বরাজ, তাঙ্কু টিকে ফোন করতু। সে কে হ্যাঁ তুমি নম্বরটা আন। সে মোর জন বন্ধু লে এসডিও টেলিফোনস, তাঙ্কু নম্বরটা আনলি, আনি তাঙ্কু দেলি সুষমা স্বরাজ গর। সে সাংে সাংে তৎক্ষণাৎ ফোন কলে, সে সেটু কলে মু ইয়ার ভিতরে করিদি, মু ইয়ার ভিতরে মু ওপন করা বন্দোবস্ত করিদি, ইয়ার ভিতরে ওপন হব। সেটু তাপরে কিছুদিন গলা পরে জনে ম্যাডাম আসলে আমার আনাউন্স করা আসলে,

0: কার্যক্রম অবিচ্ছিন্ন ভাবে বজায় রাখিছিলা। অনেক অঘাত প্রতিঘাত আউ বাধাবিঘ্নকু লঙ্ঘন করি আকাশবাণী পুরীকেন্দ্র পৌঁছিছিলা অগম্য অঞ্চলরে থিবা শ্রোতাঙ্ক পাখরে। সেমানঙ্কর দুঃখকু উপস্থাপনা করিছিলা সরকারঙ্ক পাখরে, আউ সরকারঙ্কর সমস্ত বার্তাকু পৌঁছাইছিলা শ্রোতাঙ্ক পাখরে। সে সম্পর্কে আমাকু কুহন্তি পুরী আকাশবাণী কেন্দ্রর তৎকালীন প্রথম কার্যক্রম নিষ্পাদক শ্রী সুরেশ কুমার দা।
1: দেখুন ১৯৯৮ মশা সেপ্টেম্বর মাস ১৬ তারিখে আকাশবাণী পুরী জয়েন কলি। মু সেটি কাম আরম্ভ কলা বেলক কোণী সুবিধা নথিলা, কেবল জন আনাউন্সর থাকে সেমানে রিলে করুলে। মু আসি পৌঁছিলি, পৌঁছিলা পরে সেপ্টেম্বর মাসর ডিসেম্বর পর্যন্ত মু সেটি বসি রহিলি, কিছু কাম নকরি বসি রহিলি। অবস্থা চক্রে ডিসেম্বর মাসের এডিশনাল ডাইরেক্টর জেনারেল যিকি সর্বোচ্চ পোস্টে থিলে, ডাইরেক্টর ডিজি চার্জে থিলে গণেশকর সাহেব, সি আসিলে পুরী ঠাকুরঙ্কু দর্শন করিবা পাই। যেহেতু আসিছন্তি পুরী স্টেশন আছে, মু কিছু জানিনি তাকে আসিবার প্রোগ্রাম মতকরে নথিলা। কিন্তু সে সন্ধ্যা আসি পৌঁছি সারিলা পরে সে প্রথমে গাড়ি ওলি পড়ি মতো কহিলে, মিস্টার দাস তোমার কিছু ভুল না, মতো কথা কিছু বুঝিপারি এমনি কম কুমি তোমার ইউ হ্যাভ নো ফল্ট ইংলিশে কহিলে। মুখ বুঝিপারি জগন্নাথ কুণ্ড এই কম কহিলে, এই কথাবার্তা হয়ে সারিলা পরে মুখি, স্যার মোর টিকি আপন সহ কথাবার্তা হওয়ার অছি, টিকি টাইম দেলে কথাবার্তা হয়ে যাই। সে কহিলে কোন কোনাদ বলি, স্যার মু এটি আসি জয়েন করলি, মতো আপনার ট্রান্সফার করে দেলে পুরী কু। মু জয়েন করলি এতে দিন হারানি সেপ্টেম্বর পর্যন্ত চারি মাস মু কাম কলি, এই চারি মাসের মু দরমা পাউছি কিন্তু কাম কিছু করুনি, আই ফিল গিলটি। মু মরিগলা পরে ভগবান কো কোন উত্তর দেবি? সে কহিলে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কোন চাহুছ? মু কইলি, মু চাহুছি এটি প্রোগ্রাম আরম্ভ করিবা পাই। স্টাফ নাহান্তি, কেমনি স্টাফ পোস্টিং হয়ে না, জন আনাউন্সর মু একটা দিনক এক ঘন্টা ফ্রেশ নিউ প্রোগ্রাম করিপারি কি এ কালি যে করিকি মু দেখে দিইপারি। সেটি সে মতো পারমিশন দেলে এবং কহিলে, তুমি ভালো দিন আসুছি জানুয়ারি মাস ২৬ তারিখ, সেই দিন হি প্রোগ্রাম মানে আরম্ভ করিব। কিন্তু আমার প্রোগ্রাম আরম্ভ করতে হলে গোটে শিডিউল তৈরি করা পড়ে, প্ল্যান চার্ট তৈরি করা পড়ে, এগুলাকে মু আগু প্রস্তুত করে রাখি তাকে দেখাইলি। সে দেখি ভারি খুশি হলে, কহিলে এটা তুমি বাই পোস্টে পঠাই দেব দিল্লি কু, আর তুমি নিজে প্রিপেয়ার কর, ছোটকাট ভাবে লাইভ প্রোগ্রাম করে প্রোগ্রাম স্টার্ট করিব। ভগবান জগন্নাথ মো দয়ারু সেই ভাবে জানুয়ারি মাস ২৬ তারিখ দিন পুরী স্টেশন আগে প্রথমে লাইভ প্রোগ্রাম হলে গোটে ঘন্টা প্রোগ্রাম আরম্ভ হল। সেদিন প্রত্যেক দিন সন্ধ্যা বেড়ে নয় প্রোগ্রাম আরম্ভ করার সুযোগ মিলল, সকালে প্রোগ্রাম হোক না, কেবল সন্ধ্যা বেড়ে প্রোগ্রাম হল ঘন্টে লেখা। এরপরে সারিলা চারি যাই সারিলা পরে কোণ করবি, তারপরে মুন্ডু কাছে মু কাজুয়াল পিলা রাখার চেষ্টা কলি। প্রথম ফেজরে ১৭ জন কাজুয়াল পিলা রহিলে, সে যে ১৭ জন ভিতর যে রহিলে সেতু ১২ জন পিলে ঝিও, আর রহিলে যে ৫ জন পুয় পিলা রহিলে, সেমানে রহি কাম আরম্ভ হল। সেমানে বহু সাহায্য কলে এবং প্রোগ্রাম আস্তে আস্তে বিভিন্ন বিভাগের কাম আরম্ভ কলি। এমনি হয়ে সারা পরে অবস্থা চকেন চালিয়ে প্রোগ্রাম চালু থাকে, কিছু অসুবিধা নাই, টঙ্কা যেমনি আসা কথা আসিলা আস্তে আস্তে যে পয়সা আমাকে পেমেন্ট করিবা মু লিখি দিয়ে এমনি প্রোগ্রাম আরম্ভ না পয়সা দিও সব দেবে। কিন্তু অবস্থা চক্রে অক্টোবর মাসের ১৯৯৯ মহাবাত্যা হল, সেই মহাবাত্যারে কোণ হল পুরী স্টেশন কু ছাড়ি দেলে ওড়িশার অল ইন্ডিয়া রেডিও কটক, সিবিএস কটক, দূরদর্শন, ব্রহ্মপুর সব প্রোগ্রাম কার্যক্ষম হয়ে পারলানি। ভগবান করুণা অশেষ দয়া, সেটি কেবল পুরী জেলার হি পুরী স্টেশনটা কাম হল, তার সিগনাল বালেশ্বর পর্যন্ত পৌঁছিল। বাত্যা সময় যেহেতু অন্য স্টেশন কিছু কাম করু নয়, পুরীর কাম করা, কিন্তু পুরীর মধ্যে ইলেকট্রিসিটি তো নথায়, এই অবস্থা আমি ছিল। সেটা সুরেশ মহাপাত্র সে অফিসার অন ডিউটি আসলে, কাহিঁকি না কলেক্টর যাইছিল ট্রেনিং এর বাহার কু। এই পুরী শহরের যে কাম হল সব কাম ভগবান করুছেন, মু নিজে কিছু করুনি। সে যে কাম হল যে লোক পাখে যাই পেলে যে মেসেজ সব গুলো আসলে, শেষে মু দিনে কহিলি যে মো পাখে কিছু সাধন না, মো পাখে ডিজেল না, আর চালি পারিব না। একথা কহিলি, এহা কহিলা মাত্রে মানে আপনার বিশ্বাস করিবে না, কিছু লোক তাকে গাড়ি ডিজেল ভর্তি করি আনিকি দেলে কথা সুরেশ বাবু, আপনার সব করতে রেডিও স্টেশন বন্ধ প্রোগ্রাম তো কিছু নেই, খবর কাগজ না, টিভি না, কিছু নাই, আমি রেডিও যাহা বি আপনার প্রোগ্রাম করছো আমি শুনুছু, আর দয়া করে বন্ধ করবো, আমি ডিজেল আনি দেবো। বলে ডিজেল র পয়সা মু সাংে সাংে দিইপারি, ডেরি হব, কেন পয়সা পেমেন্ট করার সুবিধা স্টেশন নথায়, সে কলিকতার আসে, সে বড় দুঃখর কথা। প্রকৃতরে যে বিভীষিকা ১৯৯৯ যে বাত্যা, যে যাইছেন মো সাথে অস্তর কাকর বুথ সাইড যাইছেন সেই অঞ্চল দেখিছেন, মু বি দেখিছি, মানে সে প্রোগ্রাম তৈরি করে গলি সেটা তিন চার দিন হয়ে যাই থাকে, যে দুঃখ আপনার কল্পনা করে পারবেন। এই গুলা সব কার্যক্রম নেবার দ্বারা লোক মানুষ রেডিও প্রতি শুনে আগ্রহ হল। যেতবে মহাবাত্যা আসবে সেটা মুখে

0: আঞ্চলিক কেন্দ্র ভাবরে আকাশবাণী কটক কেন্দ্র প্রতিষ্ঠা পরে পরে প্রথমথর পাইঁ শ্রীক্ষেত্র পুরীর বিশ্ব প্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী মাত্র অল্প সময় পাই প্রচারিত হয়েছিল আকাশবাণী। কেবল জানি যাত্রা কাহি দেশর আভ্যন্তরীণ অশান্তি সময়ের মধ্যে এই আকাশবাণী তার প্রচেষ্টা জারি রাখিছিল শান্তি এবং মৈত্রীর পুনঃস্থাপন পাই। এই সম্পর্কের নিজের অনুভূতি প্রকাশ করেছেন আকাশবাণীর অবসরপ্রাপ্ত বরিষ্ঠ উদ্ঘোষক শ্রী শঙ্কর্ষণ মঙ্গরাজ।
1: যেতবে আমার ভারতবর্ষর গোটি পাখরে চালিছিলা গন্ডগোল এবং সে গন্ডগোল থমুনথিলা, ভারত সরকার তাকে থমাইবা চেষ্টা করুলে কিন্তু থমুনথিলা চালিছিলা, সে সময় আকাশবাণীর কিছু ভূমিকা রয়েছে বলে সে অনুভব কলে এবং গোটে নির্দেশ দেলে সবু আকাশবাণী কেন্দ্রকু যে সে সম্পর্কে কিছু গোটে আধ্যাত্মিক কার্যক্রম প্রচার করন্তু, যেটা কি সবু লোকঙ্ক উপরে গোটে প্রভাব পকাইব এবং কেহি আউ হিংসা মার্গরে যাবে না। তেণু সে হঠাৎ আসিলা সে কার্যক্রম মতে যে কটকের স্টেশন ডাইরেক্টর কহিলে এবং কহিলে যে তুমি হি সেই কার্যক্রমটি করিব এবং সে কহিলে মতে শনিবার দিন, রবিবার গোটিয়ে দিন আছে, কহিলে সোমবার এটি প্রচার হব। মু কোন করিবি কিছু জানিপারলি নি, আসিলি বহিপত্র নানা প্রকার দেখিলি, আকাশবাণীর কার্যক্রম বি অনুধ্যান কলি, কিন্তু আকাশবাণী কার্যক্রম সাথে তার কোন সম্পর্ক? ভারতর গোটে অহিংসা শক্তিটা উজ্জীবিত করা পড়ব, হিংসা চালিছে যে হিংসা বিরুদ্ধে আমি কহবাকে পড়ব, এটা কাহ বিরুদ্ধে নথিলা, কোণসি কাহার দোষ দেখা যাও নথিলা, এমিতি গোটে কথা কহিব যেউথরে কি সমস্তে শান্ত হয়ে যাবে, যাহা মু জগন্নাথকে স্মরণ করি তাকে কলি এবং তাহা সোমবার দিন সকাল প্রচারিত হল। আইটা সম্পূর্ণ রূপে মতো করা পড়লা, মানে তার লেখা, তার প্রযোজনা এবং তার যে সঙ্গীত সুর দিয়া যায় সেইটা সেসব মিশাইকি মু কলি এবং তাহা প্রচারিত হল। প্রচারিত হওয়ার পরে আমার যে সব কার্যকর্তা লে সেদিন প্রোগ্রাম মিটিংরে সেমানে সব কহিলে বড়িয়া প্রোগ্রাম হয়েছে, এবং বাহারে মধ্যে যে সব আমার রিটায়ার্ড করি গোপাল ছোটরায় এবং কালিন্দী চরণ পাণিগ্রাহী আমার চিফ জস্টিস অফ ইন্ডিয়া রঙ্গনাথ মিশ্র মহোদয়, সেমানে সবু একস্বরে প্রশংসা কলে এটা ভালো প্রোগ্রাম হচ্ছে, তাকে আবু বড়ান্তু। মু কিন্তু পাঁচ মিনিট কার্যক্রম করুলি, সেই পাঁচ মিনিট কার্যক্রম দীর্ঘদিন ধর চাললা। তা পরবর্তী কালে অন্য মানে সব আমার বন্ধু মানে আসলে, যুব বন্ধু মানে আসলে, সেমানে সব তাঙ্ক ধারণা অনুযায়ী সেই কার্যক্রমকে চলাইলে, বর্তমান মধ্যে চালিছে অনুচিন্তা কার্যক্রম, গোটে আধ্যাত্মিক কার্যক্রম সে বর্তমান মধ্যে চালিছে।
0: স্বাধীনতা পরবর্তী সময়ে আঞ্চলিক স্তরের ভাষা সাহিত্য সংস্কৃতি কলা এবং স্থাপত্যর পুনরুদ্ধার তথা শিক্ষার বিকাশে আকাশবাণী তার কাজ করে আসুছি, আউ সেই স্রোতরে আকাশবাণী পুরী মধ্যে প্রবাহিত। পারম্পরিক লোকগীত, লোককথা আউ লোকনাট্যর সংরক্ষণ তথা বিকাশ করাইবারে আকাশবাণী পুরী কেন্দ্র সদা তৎপর। আউ ঠিক সেইপরি স্থানীয় লোকমানঙ্ক মধ্যে গল্প, কবিতা তথা প্রবন্ধ ক্ষেত্রে নূতন সম্ভাবনা সৃষ্টি করিবারে আকাশবাণী পুরী কেন্দ্রর ভূমিকা অতুলনীয়। এ সম্পর্কে যা কুহ ওড়িশা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত

0: শ্রোতা বন্ধু, গীতটি শুণবা পূর্বু আমি কথা হেউথিলে আম গণপর্ব রজরে পালন করা যাওতবা পারম্পরিক খেল রজদোলি বিষয়ে। তেবে শ্রোতা বন্ধু, খালি রজদোলি কাহিকি, এই রজ সময়ে স্থানে স্থানে দেখিবাকু মিলিথায় বিভিন্ন কিসমর পারম্পরিক খেল। তেবে সেথিমধ্যরু আপন মানে জানিথিবে বহুচোরি খেল। হ্যাঁ, এই বহুচোরি খেলরে ঝিও মানে দুই গোষ্ঠীরে ভাগ হই সেমানক মধ্যরু জনকু বহু সাজাই দিয়ন্তি। আ বহুটি উপরে রহিথায় সমস্তিঙ্কর নজর, কাহিকি না বহুকু কালে কে চোরি করে নিয়ে যাব। তেবে শ্রোতা বন্ধু, যে গোষ্ঠীর সমস্ত খেলাড়ি হারি যাতে সেই গোষ্ঠীর বহুটি অন্য গোষ্ঠী নিয়ে যাই থাকে এবং পরিশেষে সে জিতাপট হয়ে থাকে। হলে শ্রোতা বন্ধু, খালি বহুচোরি খেল কাহিকি, পুচি খেল, বাঘ ছেলি খেল, পিলিবাড়ি খেল ও সর্বোপরি রজ সজবাজ, এই রজর মৌজকু দ্বিগুণিত করে দিয়ে। আপন মানে জানতে কি, পুচি খেল হেউচি দুই প্রকারর, ঠিয়া পুচি ও বসা পুচি। এই পুচি খেলর মজা ঝিও মানে বহু সংখ্যারে নিয়ে থাকে। পুচি খেলিবা বেলে ঝিও মানকর মনমতনিয়া গীত সভিঙ্কু আকৃষ্ট করে থাকে। এই যেমিতি, ঠিয়া পুচি নারঙ্গ গোড় দিটা সারঙ্গ, সারঙ্গ বাড়িকি যাইথিলি নারঙ্গ দ্বীপুঞ্জ আনিথিলি। কণ শ্রোতা বন্ধু, আপন মানে বি পুচি খেলর মজা নেইছেন্তি না? হ্যাঁ, নিশ্চয় নেইথিবে। হেলে শ্রোতা বন্ধু, এই পারম্পরিক খেল সবু মধ্যে আম ঝিও মানকর রজ সজবাজ হেউচি নিয়ারা। রজ পূর্ব দিন এই রজ সজ পালন করা যাইথায়। সজবাজ দিন পোড়পিঠা প্রস্তুতি রজপর্বর বিশেষ আকর্ষণ। পহিলি রজ সকালু ঝিও ও বহুমানে নিজের নিত্য কর্মসারি নূতন বস্ত্র পরিধান করে থাকে। মথারে কুঙ্কুম ও চন্দন টিপা, পাদরে অলতা, আখিরে কজল ও পারম্পরিক বস্ত্র মহিলাকে খাঁটি ওড়িয়ানির অনুভূতি দিয়ে। কেউঠি মেলা তো কেউঠি পারম্পরিক নাচ গীতর আসর জমি থাকে। তেবে শ্রোতা বন্ধু, এমিতি লাগে ঝিও মানে দোলি খেলিবাকু সতে যেপরি এই রজ পর্বকু আগ্রহর সহ অপেক্ষা করে রহিথান্তি, সেথিপাইন তো রজরে দোলি খেল ঝিও মানকর বিশেষ আকর্ষণ।
1: সামগ্রী অছি কিন্তু সার্বজনীন হেও নাকি,
2: প্রতিষ্ঠান অছি কিন্তু এহা প্রতিটি লোক পাখে পৌঁছি পারুনি কি,
1: এই সমস্যার সমাধান আনিছি আকাশবাণী পুরী,
2: তাহা পুনি স্বল্প মূল্যরে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আম আকাশবাণী মাধ্যমে আপনার শিল্প সংস্থা হেউ কিংবা সেবা কার্য,
2: বিদ্যালয় হেউ কিংবা কলেজ,
1: বেসরকারি হেউ কিংবা সরকারি কার্যালয়, এবে নিজের প্রচার ও প্রসার করে পারিবে আকাশবাণীর এই বিশ্বসনীয় মঞ্চ মাধ্যমে।
2: তেবে স্বল্প মূল্যরে বিজ্ঞাপন প্রচার করিবা পাই আমাকু যোগাযোগ করন্তু আম ফোন নম্বর 9437037892 9437037892 নম্বর মাধ্যমে।
0: তেবে শ্রোতা বন্ধু, কথাবার্তার সুরে আমি কেতবে আসি পৌঁছি যাইছে কার্যক্রমর শেষ পর্যায়ে। চলন্তু কার্যক্রমর বিদায় নেবা পূর্বরু শুনি নেবা আম শ্রোতাঙ্ক অনুরোধর শেষ গীতটিকু। গীতটিকু অনুরোধ করিছন্তি সত্যবাদীরু অভয় নরসিংহ মিশ্র। তাঙ্ক অনুরোধর গীতটি রহিছি স্বয়ং পাড়িঙ্ক কণ্ঠরে তু হি তু।

শ্রোতা বন্ধু, আশা করুছি গীতটি আপনার মনকু নিশ্চিত ছুঁইব। তবে আপনার চাইলে আপনার মনপসন্দর গীত আমি চিঠি কিংবা এসএমএস মাধ্যমে জনাই পারে। আমি আপনার সেই মনপসন্দর গীতটি আমক্রম হিলোড়ে নিশ্চিত শুনাইবু, কেবল ও কেবল 103.4 FM মাধ্যমে। তবে শ্রোতা বন্ধু, গীত অনুরোধর বার্তা সহ আমক্রম হিলোড় আপনার বহুমূল্য মতামত আমি চিঠি লিখে নিহতি জনাইবে। সেইপাই আম ঠিকাটি কহি রাখুছি, হিলোড় কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 7500001। শ্রোতা বন্ধু, আপনার চাইলে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার বার্তা আম নিকটে পৌঁছাই পারে। সেইপাই আম ফোন নম্বরটি কহি রাখুছি 9437037892, 9437037892। তবে আজ তো সময় হয়ে সারিছি কার্যক্রম বিদায় নেওয়া হব, হলে কথা দেউছি আগামী অধ্যায়ে পুনি কথা হবা কিছু নূতন বিষয়বস্তু নিয়ে আম কার্যক্রম হিলোড়ে কেবল 103.4 FM মাধ্যমে। আজ তো সময় হয়ে সারিছি, রহুছি, নমস্কার। উপস্থাপনায় মু দিব্যদর্শিনী পরিড়া।

শ্রোতাবন্ধু টিউন করেছেন 103.4 FM কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্র। শ্রোতাবন্ধু বর্তমান প্রচার করুছু NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। এবে শুণন্তু 1291 অধ্যায়।

শ্রোতবন্ধু টিউন করেছেন 103.4 FM কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর। আকাশবাণীর 90 বর্ষ পূর্তি উপলক্ষে শুণন্তু যুববাণীর বিশেষ প্রস্তুতি। উপস্থাপনায় ভাগ্যশ্রী পট্টনায়ক এবং শুভদর্শিনী সাহু, প্রযোজনা দিলীপ কুমার নায়ক। শুণন্তু যুববাণী।

0: শ্রোতা বন্ধু, রেডিও আমাকে গুণগুণ গীত গাইবা শিখাইছি। পুনি রেডিও শিখাইছি সময়ানুবর্তিতা।
1: হ্যাঁ, রেডিও শিখাইছি চিঠি লিখিবার কলা, আউ পুনি শব্দর প্রেমরে বাঁধিবার আনন্দ মধ্য।
0: তেবে রেডিও গোটে সরু নথিবা ঋতু, সম্পর্কর বন্ধন কে জানি আহুরি কেতে কণ।
1: তেবে সবু কণ এমিতি আম ভাবনা ভিতরে অনা যাই পারে
0: না, কিছি কথা অনুভব করিবারে বি থাই নিয়ারা আনন্দ।
1: আম সুখ দুঃখর সাথী, আম আকাশবাণীকে 90 বর্ষ বিতিগলা,
0: আউ তা সহিত আমার সম্পর্ককে মনে পকাই চালন্তু না শুনি নেবা ছোট এক বেতার নাটক। নাটকটির শীর্ষক রয়েছে অদ্বিতীয় আকাশবাণী।
1: এথিরে জেজে ভূমিকার অছন্তি বিভূতিভূষণ মিশ্র, জেজেমা ভূমিকার রাজশ্রী সাহু, নাতি ভূমিকার রশ্মিরঞ্জন সাহু এবং ঘোষক ভূমিকার কেদার সাহু। এই নাটকটি রচনা করেছেন রোজিতা দাস, স্বপন তরাই এবং দিব্যদর্শনী পরিড়া।

শ্রোতাবন্ধু, প্রচার কল কার্যক্রম যুববাণী প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে ভাগ্যশ্রী পট্টনায়ক এবং শুভদর্শিনী সাহু। শ্রোতাবন্ধু, বর্তমান প্রচার করুছু হিন্দি সম্বাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: শ্রোতাবন্ধু টিউন করেছেন 103.4 এফএম কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্রর।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র স্টুডিও ঘড়ি সময় বর্তমান 6:06 চলিত সান্ধ্য অধিবেশনকু স্বাগত করুছি মু সপন। চলিত অধিবেশনকু আগেই নেওয়া পূর্বরু কহি রাখুছু আজি সন্ধ্যায় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা। আজি সন্ধ্যা 6:10 শুণবে এক ওড়িয়া ভক্তি সঙ্গীত, 6:15 প্রচার করবু দেশাত্মবোধক সঙ্গীত, 6:20 শুণবে কতোটি ওড়িয়া আধুনিক গীত এবং সন্ধ্যা 7:00 প্রচার করবু

শ্রোতাবন্ধু, বর্তমান কহি রখুছু আগামীকালি প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়া থিবা কার্যক্রমর সূচনা। আগামীকালি প্রাতঃ 6:05 প্রচার করিবু ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা। 6:40 শুণবে গোস্বামী শ্রী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস, অধ্যায় শুণবে 101। সকাল 7:25 প্রচার করিবু কার্যক্রম পুরী পরিক্রমা, উপস্থাপনা করেছেন সুস্মিতা দাস। সকাল 7:40 প্রচার করিবু কার্যক্রম মধুমালতি, প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। দিন 10:00 প্রচার করিবু সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শ্রোতাবন্ধু শুনিলে আগামীকালি প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়া থিবা কার্যক্রমর সূচনা। বর্তমান কহি রখুছু পাণিপাগর সূচনা। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে উত্তর ওড়িশা তটবর্তী সমুদ্র অশান্ত রহিবার সম্ভাবনা থিবারু মৎস্যজীবী মানঙ্কু সমুদ্র মধ্যকু ন যিবা পাই পরামর্শ জারি করাযাইছি। আসন্তা 24 ঘন্টা মধ্যরে পুরী, গজপতি, গঞ্জাম, খোর্ধা, নয়াগড় জেলার কেতেক স্থানরে স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ ঘড়ঘড়ি বিজুড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের পবনর বেগ 40-50 কিলোমিটর প্রতি ঘন্টা বহিবার সম্ভাবনা থিবারু ইয়েলো ওয়ার্নিং জারি করাযাইছে। পুরী, গঞ্জাম, গজপতি, খোর্ধা এবং নয়াগড় জেলায় পাগ মুখ্যতঃ উষ্ম এবং আর্দ্র অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধু শুনিলে পাণিপাগর সূচনা।

0: শ্রোতা বন্ধু, আজির শিশু আগামীকালের ভবিষ্যৎ সেমানকর মৌলিক অধিকার যেমিতি অক্ষুণ্ণ রহে সেথিপ্রতি যত্নবান হওয়াকু পড়িব। সেমানকর শিক্ষা স্বাস্থ্য প্রতি অধিক গুরুত্ব দেবাকু হব। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছি তারি পছরে এমানকর বড় ভূমিকা রয়েছে। শৈশব অবস্থারু শিশুকু সশক্ত করিবা, সেমানকর পুষ্টি সাধন নিমন্তে সজাগ রহিবা, তা সহিত সেমানকর শারীরিক মানসিক তথা বৌদ্ধিক বিকাশ ক্ষেত্রে পদক্ষেপ নেবা। এইপরি ভাবে সেমানকর যদি শৈশব কৈশোর অবস্থা সুদৃঢ় হুয়ে যুবাবস্থা মধ্যে সেতিকি উন্নত আউ বিকশিত হেব। এই অবসরে আজ রয়েছে আলোচনা, এক সুস্থ শৈশব এক প্রগতিশীল সমাজের মূল ভিত্তি। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী শ্বেতা রাউত।
1: প্রগতিশীল দেশ পাই সুস্থ শৈশব নিহাতি আবশ্যক। সুস্থ শৈশবর অর্থ কেবল রোগমুক্ত শরীর নুহে, গোটে সুন্দর পরিবেশ যেটার শিশু পর্যাপ্ত পোষণ পাওয়া, উত্তম শিক্ষা, ভাল স্বাস্থ্য সেবা, মানসিক সুরক্ষা, স্নেহ, নৈতিক মূল্যবোধ, সবু সুস্থ শৈশব পাই নিহাতি আবশ্যক। শিশু মানে যেতবে সবু সুবিধা পাইবে সেমানক ভিতরে আত্মবিশ্বাস বড়ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকশিত হব, তাহলে আমি সেই কহবা সুস্থ শৈশব। শিশুর সুস্থতা উপরে কেবল কহিলে হব না যে তার দেহ ভালো রহবা কিংবা কোণী অসুস্থতা ভিতরে ন রহবা, না, সুস্থতা কহিলে আমার খাদ্য পোষণ, শ্রদ্ধার পোষণ, সংস্কার পোষণ, শিক্ষার পোষণ, আধ্যাত্ম পোষণ, আকটর পোষণ, এ সব জিনিস বা পোষক তত্ত্ব গোটে শিশুকে দরকার। খাদ্য কহিলে কম যেমনি গোটে ছোট শিশুকে আজিকাল অত্যাধুনিক জীবনশৈলী এতে মাত্রার যে মহিলা মানে চাহু না আমি স্তন্যপান করাইবা, গোটে শিশুকে মা

0: এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছি। দেশে সমন্বিত ভাবে সামুদ্রিক সম্পদর ব্যবহার এবং সংরক্ষণ পাই অভিযান আরম্ভ হয়েছে। গভীর মহাসাগর মিশন অধীনরে ভারত 6000 মিটর গভীরতা পর্যন্ত মানব অনুসন্ধান কার্য পাই প্রস্তুতি জারি রাখিছি। এই পদক্ষেপ ভারতর সমস্ত 12টি উপকূল রাজ্য বর্ধিত সামুদ্রিক গবেষণা সংরক্ষণ প্রয়াস এবং নিরন্তর মৎস্যচাষ বিকাশ সুফল পাইপারে। প্রথমথর ভারত এই মিশন মাধ্যমে মহাসাগর সংরক্ষণ এবং সংস্থাকৈন্দ্রিক কার্যক্রমগুড়ি ত্বরান্বিত করা লক্ষ্য নিয়ে মিশন মোড আভিমুখ্য গ্রহণ করেছি। দৃষ্টি রাখি সামুদ্রিক জৈব সম্পদ এবং পরিবেশ বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করা যাইছি। সামুদ্রিক প্রাণী এবং জৈব বিবিধতা ক্ষেত্রে এক উৎসর্গীকৃত জাতীয় প্রতিষ্ঠান ভাবে এই কেন্দ্র কার্য করুছি। কোচিঠারে এর মুখ্যালয় কার্য করুছি। মহাসাগর সুরক্ষা রণনীতি বিকশিত করা উন্নত গবেষণা ক্ষেত্রক এই কেন্দ্র মাধ্যমে প্রোৎসাহন প্রদান করা যাচ্ছে। গভীর সমুদ্রে সামুদ্রিক প্রাণী সম্পদর সর্ভে মূল্যাঙ্কন এবং তদারখ কার্য করা যাচ্ছে। কেন্দ্রীয় মৎস্যজীবী তথ্য প্রণালী জৈব বিবিধতা হটস্পট ম্যাপিং এবং সামুদ্রিক জীবঙ্ক জেনেটিক ডাটাবেস বিকশিত করা এই কেন্দ্র উল্লেখনীয় ভূমিকা গ্রহণ করুছি। ওড়িশা পরিপ্রেক্ষীরে দেখিবাকু গেলে এই দিবস বেশ গুরুত্ব বহন করে। প্রায় 480 কিলোমিটর লম্ব উপকূল সহ ওড়িশার মহাসাগর সহ প্রভাবশালী সম্পর্ক রহিয়াছি। চিলিকা হ্রদ, ভিতরকনিকা লুণা জঙ্গল, গহিরমথা সমুদ্রতট বিশ্বস্তরে ওড়িশাকে এক স্বতন্ত্র পরিচয় প্রদান করেছে। গহিরমথা বিশ্বর সর্ববৃহত অলিভ রিডলেস সমুদ্র কইঁছঙ্ক প্রজনন ক্ষেত্র ভাবে মান্যতা লাভ করেছে। প্রতিবর্ষ লক্ষ লক্ষ কইঁছ গহিরমথার অণ্ডাদান করে থাকে, কিন্তু চলিত বর্ষ এর এক ব্যতিক্রম দেখা মিলি। উপকূলের অণ্ডাদান নকি কইঁছ সমুদ্রক ফেরি যা দেখা মিলি। জলবায়ু পরিবর্তন এর এক কারণ ভাবে আকলন করা যাই। তেণু অন্য প্রকারে দেখলে জলবায়ু পরিবর্তন পরিবেশ প্রদূষণ মহাসাগর সম্পদ উপরে গভীর প্রভাব পকাউছি। এথিপাই আম সমস্ত গুরুদায়িত্ব রয়েছে। একক ব্যবহার প্লাস্টিক সামগ্রী বর্জন করা, সমুদ্র তটক পরিষ্কার রাখা, সামুদ্রিক জৈব বৈচিত্র্য প্রতি সচেতনতা বৃদ্ধি এবং নিরন্তর মৎস্য সম্পদ পরিচালনা উন্নত করা লাগি ক্ষেত্রগুড়িক উপরে কার্য করিবার আবশ্যকতা রয়েছে।
1: আজির প্রসঙ্গে শুনলে মহাসাগর সহ সম্পর্ক স্থাপন আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনা সুচিস্মিতা সাহু।
2: শ্রোতাবন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতবন্ধু বর্তমান প্রচার করুছু কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত তেবে প্রথমে শুণন্তু দিওয়ানা কথাচিত্রর কণ্ঠরে সাজিছন্তি কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়।

0: প্রভাবশালী করিবা আদি প্রসঙ্গগুড়িকরে বিস্তৃত আলোচনা হেবার কার্যসূচী রয়েছে। রাজ্যসভা উপাধ্যক্ষ হরিবংশ এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলর জনপ্রতিনিধি সম্মেলনের যোগ দেউছন্তি। সেগুড়িক মধ্যে দিল্লী, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সমেত বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলর চারিজন উপবাচস্পতি ও সাতজন সচিব এই সম্মেলনের অংশগ্রহণ করছেন। সমাবেশকে সম্বোধন করে শ্রী বিরলা কহিছেন,
1: আজ একত্রিত হুয়ে তো বড়ে ঐতিহাসিক লক্ষ্য ও সংকল্প কে লিয়ে ইয়া একত্রিত হুয়ে আর ইন দো দিন কি চর্চা সমাজ সে সাজে প্রয়াসো সে সাজি কাল যোজনা সে আর ভবিষ্য কে অন্দর আপনে আপনে রাজ্য কে বিধানসভাও কে অন্দর আপনে রাজ্য কে বিকশিত রাজ্য কে সংকল্প কে সাথ বিকশিত ভারত কে সংকল্প কে লিয়ে সামূহিক প্রয়াসো কে লিয়ে আর সামূহিক সংকল্প কে লিয়ে একত্রিত হুয়ে দেশ কে অন্দর লোকতান্ত্রিক সংস্থাও हर संस्थाओं की महत्वपूर्ण भूमिका रहती है। हर कालखंड के अंदर समय समय पर हमने लोकतांत्रिक व्यवस्थाओं से निर्णय प्रयास करते हुए देश में सामाजिक आर्थिक परिवर्तन की दिशा तय की है।
0: দেশব্যাপী শহেটি শিল্প পার্কর বিকাশকু ত্বরান্বিত করিবা লক্ষ্য নিয়ে আজ ভব্য পোর্টালর শুভারম্ভ হয়েছি। নয়াদিল্লিরে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এর শুভারম্ভ করেছেন। সমাবেশকু সম্বোধন করে শ্রী গোয়েল কহিছেন, এই পোর্টাল বহুমুখী যোগাযোগ, নির্ভরযোগ্য ব্যবস্থা, ডিজিটাল প্রশাসন, ভিত্তিভূমি এবং নিরন্তর বিকাশ আধারিত সমন্বিত শিল্প ইকোসিস্টম সৃষ্টি করিবারে সহায়ক হব। এই পোর্টাল রাজ্যগুলিক স্বচ্ছতা, দক্ষতা এবং সহজ অংশগ্রহণকু অধিক প্রোৎসাহন প্রদান করিবে বলি মন্ত্রী শ্রী গোয়েল কহিছন্তি। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। ফিলিপাইন্সর দক্ষিণ ভাগরে আজ সকালু হইতিবা ভূকম্পরে অতিকমরে 32 জনকর মৃত্যু হইছি, 200 অধিক লোক আহত হইতিবার জানা পড়ছি। রিক্টার স্কেলরে ভূকম্পর তীব্রতা 7.8 রহিতলা। ভূকম্পরে জেনারেল সান্টোস শহরর কেতক অঞ্চলরে কোঠা ভুশুড়ি পড়িতিবা বেলে প্রমুখ ভিত্তিভূমি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হইছি। ইন্ডোনেশিয়ার পালাও এবং দক্ষিণ জাপানরে মধ্য ভূকম্পর প্রভাব অনুভূত হইতলা। ফিলিপাইন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি এন্ড সিসমোলজি পক্ষরু কোহাযাইছি, ভূকম্পর গভীরতা 33 কিলোমিটর রহিতবা বেলে এহা মিন্ডানাও দ্বীপর সারঙ্গানি প্রদেশস্থিত মাসিম শহরর উপকূলরু 32 কিলোমিটর দক্ষিণ পশ্চিমরে কেন্দ্রীভূত হইতলা। মানব সমাজ পাই মহাসাগরর গুরুত্ব এবং এহার সুরক্ষা নেই জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যরে আজ বিশ্ব মহাসাগর দিবস পালন করা যাউছি। জলবায়ু সন্তুলন, খাদ্য যোগাণ এবং জৈব বৈচিত্র্যকু সুরক্ষিত রাখিবারে মহাসাগরর ভূমিকা নির্বাহ করিথায়। চলিত বর্ষ এই দিবস পালনর প্রসঙ্গ রয়েছে বিশ্বব্যাপী মহাসাগর সহ সম্পর্ক পুনঃ পরিকল্পনা। এই দিবস পালন অবসরে পরিবেশ, জঙ্গল ও জলবায়ু পরিবর্তন রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং সমস্ত মহাসাগরর সুরক্ষা এবং সামুদ্রিক জীব সংরক্ষণ পে অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করা আহ্বান দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী সিং কহিছেন, মহাসাগর দেশের বিভিন্ন ক্ষেত্র পিঢ়ি পরে পিঢ়ি এবং রাষ্ট্র রাষ্ট্র মধ্যে সংযোগ স্থাপন করে এক সুস্থ বিশ্ব গঠন পাই মিলিমিশি কাম করা মন্ত্রী শ্রী সিং পরামর্শ দিয়েছেন। নয়াদিল্লিরে আজ ইন্ডিমেন্ট বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। বিভিন্ন বিরোধী দলর নেতা এই বৈঠকের যোগ দিয়েছিলেন। সেমানক মধ্যে কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে, বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি মুখ্য অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস অধ্যক্ষ মমতা ব্যানার্জী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবং এনসিপি এসপি নেতা সুপ্রিয়া সুলে প্রমুখ অংশগ্রহণ করেছিলেন। তবে আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুনিত্র কাজগম আদি কেতক বিরোধী দল বৈঠকে যোগ দিয়ে বৈঠক পরে গণমাধ্যমকে সম্বোধন করে কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে কহিছেন, বৈঠকে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হওয়া সহ দলীয় মুখ্য সেমানকর মত উপস্থাপন করেছেন। পরবর্তী বৈঠক আসন্তা অগস্ট মাসে তেলেঙ্গানার হায়দ্রাবাদে হওয়া নিয়ে শ্রী খড়গে সূচনা দিয়েছেন। বৈঠক উপরে প্রতিক্রিয়া প্রকাশ করে বিজেপি কহিছি, ইন্ডি ব্লক নেতাঙ্ক মধ্যে বিশ্বসনীয়তার অভাব রয়েছে। দলর মুখপাত্র সম্বিত পাত্র কহিছেন, দেশবাসী পূর্বর বিরোধী মেন্টক প্রভাবহীন করে সারি, এপরি বৈঠক মাধ্যমে সেমানে মেন্টর প্রাসঙ্গিকতা বজায় রাখা চেষ্টা করছেন বলে শ্রী পাত্র কহিছেন। আর্মেনিয়ার শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনের বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ানক নেতৃত্বাধীন দল 39.8% ভোট পাইবা বেড়ে স্ট্রং আর্মেনিয়া আলায়েন্স 23.2%।

0: 2% ভোট পাই দ্বিতীয় স্থানে রয়েছে 2018 মসিহ প্রধানমন্ত্রী পাশিনিয়ান নেতৃত্বাধীন দল আর্মেনিয়ারে শাসন ক্ষমতায় রয়েছে সংসদীয় নির্বাচনে বিজয় হাসল করার আর্মেনিয়া প্রতিপক্ষ নিকোল পাশিনিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জনাইছেন নিউ চণ্ডীগড় টেস্ট ম্যাচে ভারত আফগানিস্তান বিরুদ্ধে এক বড় বিজয় হাসল করেছে এই একমাত্র টেস্টে ভারত এক ইনিংস এবং 300 রনরে আফগানিস্তানকে পরাস্ত করেছে মাত্র তিন দিনের এই ম্যাচ শেষ হয়েছে টস জিতি ভারত প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে 8 উইকেট বিনিময়ে 564 রনর বিশাল স্কোর করেছিল আফগানিস্তান আজ তৃতীয় দিন খেলে গতকালের প্রথম ইনিংসু 5 উইকেট বিনিময়ে 113 রনর ব্যাটিং আরম্ভ করেছিল সমস্ত উইকেট হরে 152 রন সংগ্রহ করা ফলন হয়েছিল দ্বিতীয় ইনিংসে 35 ওভার 5টি বলরে সমস্ত উইকেট বিনিময়ে মাত্র 112 রন সংগ্রহ করা সক্ষম হয়েছিল ভারতীয় দল নিজের টেস্ট বিজয় ইতিহাসে সর্বাধিক রন ব্যবধানে এই বিজয় হাসল করে রেকর্ড সৃষ্টি করেছে সম্বাদ শেষ হওয়া পূর্ব মুখ্য সম্বাদ পুণে নয়াদিল্লী সশস্ত্র ও পুলিশ বাহিনীর কর্মচারী সাহসিকতা পুরস্কার প্রদান কলে রাষ্ট্রপতি পাঁচ জন পাইলে শৌর্য চক্র পশ্চিমবঙ্গে আজ কার্যকরী হল আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা দেশব্যাপী 100টি শিল্প পার্কর বিকাশকে ত্বরান্বিত করা লক্ষ্য নিয়ে ভব্য পোর্টালর শুভারম্ভ ফিলিপাইন্সর দক্ষিণ ভাগে ভূকম্পে 32 জনকর মৃত্যু এবং নিউ চণ্ডীগড় টেস্ট ম্যাচে আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রনরে পরাস্ত কলা ভারত সংবাদ প্রসারণ আজপি এতিকরে শেষ হল
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করছু জিল্লা হালচাল আজ জিল্লা হালচালে শুণন্তু কোরাপুট জিল্লা সম্পর্কে তথ্য দিয়েছেন আম কোরাপুট সংবাদদাতা অক্ষয় কুমার মিশ্র ও উপস্থাপনায় মু লহরিকা পট্টনায়ক কোরাপুট সদ্ভাবনা সভাগৃহে আয়োজিত জিলাস্তরীয় মিলিত জনশুণাণি শিবিরে মোট 46টি অভিযোগর শুণাণি করা যাইছি সেতিমধ্যরু 16টি গোষ্ঠীগত ও 30টি ব্যক্তিগত অভিযোগ থিবাবেলে 7টি অভিযোগর তুরন্ত সমাধান করা যাইছি জিলাপাল মনোজ সত্যবান মহাজন ও জিলা আরক্ষী অধীক্ষক রোহিত বর্মা যুগ্মভাবে শিবিরর অধ্যক্ষতা করে অন্য অভিযোগগুলির শীঘ্র সমাধান পাই বিভাগীয় অধিকারী মানুষ জিলাপাল নির্দেশ দিয়েছেন জিলাপাল কহিছন্তি
3: আমার টোটাল 46টা গ্রিভান্স আসিছিল জনশুণাণীরে তা ভিতরে 7টা গ্রিভান্স আমার অন স্পট ডিসপোজ হয়ে যাইছে অলরেডি তা উপরে কাম হয়ে সারিছে 16টা কমিউনিটি গ্রিভান্স ছিল 30টা ইন্ডিভিজুয়াল গ্রিভান্স ছিল তা ছড়া বি গুড়ায় লোক এবে আসিকে আমি গ্রিভান্স দিয়েছে তাঁক বি গ্রিভান্স উপরে আমি কার্যক্রম যাচ্ছি পদক্ষেপ নেওয়া যাব আমার 11টা এসএসজি কে গোটে করোড় 5 লক্ষ টাকা দেওয়া যাইছে আর 2টা লোক ইন্টারকাস্ট ম্যারেজ পাই 5 লক্ষ টাকা 2টার মিশিকে 2.5 লক্ষের 5 লক্ষ টাকা এমনি তাঁকে ইনসেন্টিভ দেওয়া যাইছে গ্রিভান্সরে গুড়ায় কেস যে মুনিসিপালিটির ঘর পাইবা পাই সেমানে দরখাস্ত করেছিলে তো যাঙ্কা যাঙ্কা নিজ নাঁরে পট্টা আছে তাঁক পাই ঘর সাঙ্গে সাঙ্গ মুনিসিপালিটি যোগাই দেব অন্য মানুষ যেমন পট্টা নেই তাঁক আমার যে বসুন্ধরা যোজনা চালুছে সেটি গ্রাম্য অঞ্চলরে তাঁক যে মূড়গা আছে সেটা আমি জায়গা দিয়ে তাঁক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণরে তাঁক ঘর দিয়েপারি তাপাই তাঁক কুযাইছে কিছু কেস আমার রোড রাস্তা বিষয়ে আসছিল তো সেটি রিপেয়ার রিনোভেশন পাই আরডি কো আরএনবি কো সেমতি ইনস্ট্রকশন দেওয়া যাইছে
2: আইন বিশ্ববিদ্যালয় ওড়িশা এবং নেদরল্যান্ড দূতাবাসর মিলিত আনুকূল্যে কোরাপুট জিলা তালিম কেন্দ্রে সমুদায় স্তরীয় হিতাধিকারী পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোরাপুট নবরঙ্গপুর রায়গড়া ও মালকানগিরি জিলার প্রতিনিধি এতে অংশগ্রহণ করে মহিলা বিরোধী হিংসা রোকিবার সমুদায়ের ভূমিকা উপরে আলোচনা করে ঘরোই হিংসা ও যৌতুক নিষেধ আইন সম্পর্কে সচেতনতা ও মহিলা সুরক্ষা ব্যবস্থাকে আহরি সুদৃঢ় করা উপরে গুরুত্ব দেওয়া କୋରାପୁଟ ସଦ୍ଭାବନା ଗୃହରେ ଦୁଇଦିନିଆ ଆନ୍ତଃ ଜିଲ୍ଲା ପେନ୍ସନ୍ ଅଦାଲତ ଆରମ୍ଭ ହୋଇଛି। କୋରାପୁଟ, ନବରଙ୍ଗପୁର ଓ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାର ଅବସରପ୍ରାପ୍ତ କର୍ମଚାରୀଙ୍କ ପେନ୍ସନ୍ ଓ ଭବିଷ୍ୟନିଧି ସମସ୍ୟାର ସମାଧାନ ପାଇଁ ଆୟୋଜିତ ଏହି ଅଦାଲତରେ 692 ପେନ୍ସନ୍ ଓ ଭବିଷ୍ୟନିଧି ସମ୍ବନ୍ଧୀୟ ଅଭିଯୋଗ ଏବଂ

0: শ্রোতাবন্ধু, প্রচার কল আকাশবাণী নবে বর্ষ পূর্তি উপলক্ষে যুববাণীর বিশেষ প্রস্তুতি শুণিলে এক ক্ষুদ্র নাটিকা শীর্ষক লা অদ্বিতীয় আকাশবাণী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে জেজেবাপা চরিত্রে বিভূতিভূষণ মিশ্র, জেজেমা চরিত্রে রাজশ্রী সাহু, নাতি ভূমিকার রশ্মিরঞ্জন সাহু এবং আকাশবাণী পুরী উদ্ঘোষক ভূমিকার কেদার সাহু। রচনা এবং সংলাপরে সজাইলে রোজিতা দাস, দিব্যদর্শিনী পরিড়া এবং সপন্ত রাই। নির্দেশনা দিয়ে রোজিতা দাস এবং প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক। আজ অধ্যায় উপস্থাপন করে ভাগ্যশ্রী পট্টনায়ক এবং শুভদর্শিনী সাহু। শ্রোতাবন্ধু, বর্তমান প্রচার করুছু সরকারঙ্ক বার বর্ষর পূর্তি অবসরে বিভিন্ন বিষয়বস্তু উপরে
1: কেন্দ্র সরকারঙ্কর 12 বর্ষ পূর্তি উপলক্ষে স্বতন্ত্র কার্যক্রম।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক ভজন। তেবে প্রথম ভক্তি ভজনটি শুণন্তু, শৈলভমা মহাপাত্রঙ্ক কণ্ঠরু। গীত রচনা বদ্রী মিশ্র।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক ভজন। তেবে প্রথম ভক্তি ভজনটি শুণন্তু, শৈলভমা মহাপাত্রঙ্ক কণ্ঠরু। গীতরচনা বদ্রী মিশ্র।